بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، له النعمة وله الفضل وله الثناء الحسن. صلوات الله البر الرحيم والملائكة المقربين على سيدنا محمد أشرف المرسلين وعلى آله الطيبين الطاهرين. আজকের লেসন হচ্ছে আকীদা, খোদার একত্ববাদের তৌহিদের প্রতি বিশ্বাস। قال الله تعالى ليس كمثله شيء وهو السميع البصير سورة الشورى آية 11. খোদা বলেন এরত তো নেই কোনো কিছু বা কেউ তার মতো এবং তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। সূরা শুরা আয়া 11. قال الله تعالى ولم يكن له كفوا احد. خدا বলেন এর অর্থ এবং তাহার সমতুল্য কেউ নেই। সূরা الاخلاص আয়া 4. قال الله تعالى ولله المثل الاعلى. সূরা النحل আয়া 7. خدا বলেন এর অর্থ এবং খোদার মর্যাদা সবার ঊর্ধ্বে। সূরা النحل আয়া 7. অর্থাৎ খোদার এমন কোনো গুণ রয়েছে যা অন্য কারো গুণের সাথে তুলনা হয় না, খোদার সাথে কোনো কিছুর তুলনা নেই এবং তার কোনো উদাহরণ নেই। কোনো ক্ষেত্রে তার সমতুল্য অসমকক্ষ কেউ বা কিছুই নেই, তার অংশীদার বা সহযোগী নেই, তার কোনো সন্তান নেই, তার কোনো শরীর নেই, তার কোনো স্ত্রী নেই, তার কোনো আয়তন বা আকার আকৃতি নেই, তার মতো কিছু বা কেউ নেই, তার কোনো অবস্থান নেই, তার কোনো সাদৃশ্য নেই, তার কোনো জায়গা বা স্থান নেই। সুতরাং মহান খোদা কোনো জায়গা এবং স্থানের মুখাপেক্ষী নন। ছয়টি দিক যেভাবে সকল সৃষ্টিকে বেষ্টন করে, খোদা ছয় দিকের কোনো দিকের দ্বারা বেষ্টিত নন। আর তা হলো উপর নিচ ডান বাম সামনে পিছনে। যে ব্যক্তি খোদার ক্ষেত্রে এমন কোনো গুণাবলী আরোপ করবে যেটা মানুষের জন্য আরোপ করা হয়, এক্ষেত্রে সে ধর্মত্যাগে কুফুরিতে লিপ্ত হবে, যেমন আসা যাওয়া, চলাফেরা ইত্যাদি। যখন কেউ খোদাকে ক্ষুদ্র জ্ঞানে চিন্তা করার চেষ্টা করবে, খোদাকে তার ঊর্ধ্বে পাবে, অর্থাৎ তার চিন্তার সাথে খোদার কোনো মিল নেই। সুতরাং মানুষের গুণাবলীর সাথে প্রভুর গুণাবলী মিল হওয়া অসম্ভব। খোদার গুণাবলী এই খুঁটিপূর্ণ নয়, যেমন ক্ষমতা, মূর্খতা, ক্লান্ত হওয়া ইত্যাদি। মহান খোদার গুণাবলী চিরন্তন, যার কোনো শুরু নেই। মহান খোদার গুণাবলী চিরস্থায়ী, যার কোনো শেষ নেই। قال الله تعالى هو الاول والاخر سورة الحديد. খোদা বলেন এর অর্থ তিনি প্রথম এবং তিনি শেষ। খোদার সমস্ত গুণাবলী ত্রুটিহীন, তার গুণাবলী অপরিবর্তনীয়, বেশিও হয় না কমও হয় না। সুতরাং প্রভুর সাথে কোনো কিছুরই সাদৃশ্য বা মিল নেই। সকল দায়বদ্ধ মুকাল্লাফের উপর অপরিহার্য হলো মহান খোদার যাবতীয় গুণাবলীর ব্যাপারে জ্ঞান অর্জন করা এবং তার প্রতি বিশ্বাস করা। তার ১৩টি গুণাবলী নির্মিত দ্বারা হলো: ১. অস্তিত্বশীল, আল ওজুদ। খোদা অস্তিত্বশীল, খোদা আছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রভু আছেন, তবে আকাশে নয়, তবে পৃথিবীতেও নয় এবং অন্য কোথাও নয়। তার অস্তিত্ব সময় দ্বারা প্রভাবিত নয়। ২. একত্ব, আল ওয়াহদানিয়া। খোদার একত্ব, অর্থাৎ খোদা এক এবং অদ্বিতীয়, তার কোনো অংশীদার বা সহযোগী নেই, খোদা ছাড়া অন্য কোনো উপাস্য নেই। ৩. অনাদি, আল কিদাম, অর্থাৎ আল আজালিয়া। খোদা অনাদি, অর্থাৎ তিনি চিরন্তন, যার কোনো শুরু নেই, খোদা ছাড়া সকল সৃষ্টির শুরু আছে। ৪. চিরস্থায়িত্ব, আল বাকা। খোদা চিরস্থায়ী, যার কোনো শেষ নেই, যার মৃত্যু বা ধ্বংস নেই। ৫. চির অমুকপক্ষী, কিয়ামুহু বিনাফসিহ। খোদা চির অমুখপক্ষী, অর্থাৎ খোদা কারো মুখপক্ষী নন, বরং খোদা স্বয়ং সম্পূর্ণ। খোদা কোনো কিছুর প্রয়োজন নেই, কিন্তু সকল সৃষ্টি তার মুখপক্ষী এবং তিনি কারো মুখপক্ষী নন। ৬. সর্বশক্তিমান বা সর্বক্ষমতাবান, আল কুদরাহ।
খোদা সর্বশক্তিমান, অর্থাৎ সকল ক্ষমতার অধিকারী। সাত, চির ইচ্ছা, আল ইরাদা, খোদা চির ইচ্ছাকর্তা, অর্থাৎ খোদার চির ইচ্ছা পরিবর্তন নয়, সুতরাং যা কিছু সংগঠিত হয় তা খোদার ইচ্ছাই হয়ে থাকে। আট, চিরজ্ঞান, আল ইলম, খোদা মহাজ্ঞানী, খোদা সমস্ত জ্ঞানের অধিকারী, যে কোনো ঘটনা ঘটার পূর্বে খোদা তা জানেন এবং কোনো কিছুর তার জ্ঞানের বাইরে নয়। সর্বশ্রোতা, আসসামা, খোদা সর্বশ্রোতা, অর্থাৎ খোদা সমস্ত কিছু শুনতে পান, তবে কোনো কান বা অন্য কোনো যন্ত্র ছাড়াই তিনি সব কিছু শুনতে পান। দশ, সর্বদ্রষ্টা, আল বাসসার, খোদা সর্বস্রষ্টা, অর্থাৎ খোদা সমস্ত কিছু দেখতে পান, তবে কোনো চক্ষু বা অন্য কোনো যন্ত্র বা অঙ্গ প্রত্যঙ্গ ছাড়াই তিনি সব কিছু দেখতে পান। এগারো, চিরজীব, আল হায়া, খোদা জীবিত, তাহার জীবনের সাথে আমাদের জীবনের কোনো মিল বা তুলনা নেই, অর্থাৎ আমাদের জীবন যেমন শরীর ও আত্মার সমষ্টি, খোদার জীবন তা থেকে সম্পূর্ণ ভিন্ন। বারো, চিরবাণী, আল কালাম, খোদা কতক, তবে তিনি কথা বলেন কোনো জিহ্বা বা টোট বা কোনো যন্ত্র মাধ্যমে ছাড়াই। খোদার কথার সাথে মানুষের কথার কোনো মিল বা তুলনা নেই। তার চিরবাণী ভাষার প্রয়োজন মুক্ত, সেটা আরবি বা অন্য যে কোনো ভাষাই হোক না কেন, সৃষ্টির ভাষার মুখপক্ষী, কিন্তু খোদা এর মুখপক্ষী নন। সৃষ্টির অসাদৃশ্য, আল মুখালাফাতু লিল হাওয়াদিথ, খোদার সাথে সৃষ্টির কোনো কিছুরই মিল বা তুলনা নেই। সৃষ্টির কোনো গুণের সাথে তার গুণের কোনো মিল বা তুলনা নেই, যেমন বসা, ক্লান্তি বা যে কোনো দুর্বলতা সৃষ্টির গুণ খোদার নয়।